0: দাক্ষিণাত্যে ঋষিকুল্যা নদী তীর বেণী পার্শ্বে ঘঞ্চ বন কুঞ্জ
1: কুঞ্জ কুঞ্জ শোভা পায়ে
0: তীরর বেণী পার্শ্বে গহলিয়া বনস্থ।